0: হ্যাঁ এখন আগে এরকম ইনশাল তো করি।
1: Can you repeat your traffic, please?
0: He shows in service.
1: Navigator 3 in service.

0: আমি বুঝতে পারি
1: টু
0: কেন কি শর্ট ইন কোয়ার্টার সার্ভিস
1: টু অফ ইন কোয়ার্টার সার্ভিস